0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৯শে জিলহজ, ৬ জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা, যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। জিয়াদ স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকান ইউনিয়নের ৫১.৮০ লাখ ডলারের যৌথ পরিকল্পনা চালু। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারালো বাংলাদেশ। আজ গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ

0: সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
1: শান্তি, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরে যৌথ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোই এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে।
2: মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি।
1: এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
2: বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরাও।
1: বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে সংস্কৃতি, প্রযুক্তি এবং মানবিক সহযোগিতা, সব ক্ষেত্রেই অংশীদারিত্ব আরো গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে ঢাকা ও আঙ্কারা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূর প্রসারী বার্তা থাকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
3: ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছেই, এর বাইরেও সর্বোচ্চ প্রচারে কিভাবে নেওয়া যায় এবং যারা এখনো এ বিষয়ে অসতর্ক, অসচেতন, তাদের চিন্তার মধ্যে কিভাবে পরিবেশ, জলবায়ু পরিবর্তনের এই সমস্যাটিকে পৌঁছে দেওয়া যায়, আপনারা সেই ব্যাপারে আপনাদের তৈরি করা কন্টেন্ট, ফিল্ম, শর্ট ফিল্ম, এগুলিকে সর্বোচ্চ প্রচারের ব্যবস্থা গ্রহণ করবে এবং আপনাদের এই প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, আমি আপনাদেরকে বিনীতভাবে ঘোষণা করছি, আমরা আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত।
0: এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গতকাল রাজধানী তেজগাঁওয়ে একটি হোটেলে বরিশাল জেলা সমিতি ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে শিল্প কলকারখানা গড়ে তোলা সম্ভব। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো বড় বিনিয়োগের প্রথম শর্তই হল জ্বালানি অবকাঠামো ও নিরাপত্তা। দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্পদ বিদ্যমান থাকায় এই অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের বিশাল সুযোগ তৈরি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি কৌশলগত সম্পদ উল্লেখ করে তিনি এই সমুদ্র বন্দরকে দ্রুত পরিপূর্ণভাবে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া জহিরুদ্দিন স্বপন নীতি নির্ধারণী সহায়তার মাধ্যমে কুয়াকাটার পর্যটন শিল্পকে কাজে লাগানোর কথা উল্লেখ করেন, যাতে করে আগামী 4-5 বছরের মধ্যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার সমহিমায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন, তাঁর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এস জেডাম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, সরকারি শিশু পরিবারগুলোকে আধুনিক ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জীবন মান উন্নয়ন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। পরে ডাক্তার এ জেডাম জাহিদ হোসেন ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী এডওয়ার্ড স্কুলের দৃষ্টি প্রতিবন্ধীদের হোস্টেল পরিদর্শন করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রতি বছরই এই সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। তবে সচেতনতার অভাবে ঘুরতে আসা অনেক পর্যটক সমুদ্র তীরের যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় পণ্যসহ ফেলছেন নানা রকম ময়লা। অধিকাংশ হোটেলের বর্জ্য পড়ছে সরাসরি সমুদ্র সৈকতে। এসব দূষণ রোধে সচেতনতা বাড়ানো সহ নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। আরো শুনুন আমাদের কক্সবাজার সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
6: পর্যটন নগরী কক্সবাজারে প্রায় প্রতিদিনই ভ্রমণে আসেন অসংখ্য পর্যটক, আর ঈদ পুজো পার্বণে সৈকতে নামে পর্যটকের ঢল। তবে ভ্রমণে এসে প্রতিনিয়তই তারা বালিয়াড়িতে ফেলছেন প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ বিভিন্ন রকমের বর্জ্য। এতে একদিকে পর্যটন নগরীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অন্যদিকে তা সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।
7: সমুদ্রের পাড়ে যখন দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিক, চিপসের প্যাকেট আর অনেক জিনিস পড়ে থাকে, ময়লা নোংরা হয়ে আছে, এবং তখন এই পিছনের হোটেল গুলা ময়লা আবর্জন পানি ময়লা পানি এগুলা সমুদ্রের মধ্যে যে সমুদ্রের সৌন্দর্য নষ্ট করতেছে।
6: জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। সচেতনতার অভাবে অনেকে সেখানে ফেলছে না বর্জ্য, তাই এসব নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে পর্যটকদের সচেতন করা হয়ে থাকে বলে জানালেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।
8: জেলা প্রশাসনের বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেমন আমরা বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন বসানোর ব্যবস্থা করেছি। এই ব্যাপারে এনজিও থেকে আমরা নিয়মিত সহায়তা নিচ্ছি এবং পাচ্ছি। এছাড়াও টয়লেট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের যারা বিচ কর্মী আছেন তারা নিয়মিতভাবে মাইকিং করছেন, সচেতন করার চেষ্টা করছেন।
6: এদিকে শহরের সমুদ্রের পাশে ইসি এলাকায় গড়ে ওঠা অধিকাংশ হোটেলের বর্জ্য সরাসরি পড়ছে সাগরে। তাদের অনেকেরই নেই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট।
9: পৌরসভাকে আমরা চিঠি দিয়ে অফিসিয়ালি অনুরোধ করেছি তারা যেন একটা সেন্ট্রাল সোয়ারেজ সিস্টেম স্থাপন করে। যেই পরিমাণ হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা বাসাবাড়ির যে অনুমোদন দেওয়া হবে সেই লেআউট প্ল্যান রয়েছে, ভবনের লেআউট প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে অবশ্যই যেন
6: অপরদিকে পৌর শহরের বিভিন্ন স্থানের ময়লার স্তূপ দূরে রয়েছে পলিথিনের বর্জ্য। বাজারগুলোতে ব্যবহৃত হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, যা পরিবেশের জন্য ভয়ানক হুমকি স্বরূপ। তবে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানালেন, একবার ব্যবহারযোগ্য এসব প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরে কক্সবাজার প্রথমবারের মতো যাত্রা শুরু করছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা।
10: কেন্দ্রের সাথে আমাদের একটা কোলাবরেশন হয়েছে, তারা আমাদের এই প্লাস্টিক দ্রব্য পণ্যগুলো আসলে রিসাইক্লিং করে আমাদের বিভিন্ন রকম প্লাস্টিক যে পণ্য, যেটা ব্যবহার্য পণ্য, যেমন চেয়ার টেবিল, সেগুলো উৎপাদনের কাজ শুরু করেছে। ইভেন আমাদের পৌরসভায় আমাদের ব্যাকের যেসব আমাদের যে ডাস্টবিন গুলো দিচ্ছে বড় ছোট আকারের, সেগুলো কিন্তু এই প্লাস্টিক পণ্য থেকে উৎপাদিত। তা আমরা আশা করি যে আগামী বছর থেকে আমরা এটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমাদের এই প্রকল্পের কাজটা জায়গা প্রজেক্ট সেটা অনেক বড় একটা প্রজেক্ট হবে।
6: কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এবং ব্যাকের বাস্তবায়নে রামপুর উপজেলার মিঠাচুরিতে স্থাপন করা হয়েছে এই প্লাস্টিক রিসাইকেলিং কারখানা, যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর সৃষ্টি করছে কর্মসংস্থান। বাংলাদেশ বেতার, কক্সবাজার।
5: বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কৃষিপণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের কোন বিকল্প নেই। তিনি গতকাল পাবনার ঈশ্বরদী উপজেলায় আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, লিচু সংরক্ষণে আধুনিক ও স্বল্প খরচের কার্যকর সমাধান বের করতে সরকার গবেষণা কার্যক্রম হাতে নেবে। তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণের মতো লিচু ও আলু সহ বিভিন্ন কৃষিপণ্যের জন্যও দেশীয় প্রযুক্তি নির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা আরও 10% বাড়ানো সম্ভব হলে অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা যাবে। উন্নয়নের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে এবং নিজ গতিতে চলবে। তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বর্তমান সরকারের সময় গণমাধ্যমে কোন সংবাদ প্রচারে বাধা দেওয়া হয়নি মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের কোন স্বাধীনতা ছিল না। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ হেরালউদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এলাকার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ রাত 12টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, গতকাল সকালে বাসটি ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে 51 কোটি 80 লাখ মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এই পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত 15ই মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। তবে ধারণা করা হচ্ছে ইবোলা ভাইরাসের বিরল বন্দিবগীয় স্ট্রেনটি এর আগেই বেশ কিছু সময় ধরে অলক্ষে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত 64 জনের প্রাণহানি সহ 381 জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর লক্ষ্য পূরণ হলেই কেবল ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার পর ভ্লাদিমির পুতিন বলেন, তার সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছি না। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সমঝোতার জন্য পুতিনের সঙ্গে আলোচনায় বসতে একটি খোলা চিঠি পাঠান। এ সময় তিনি যুদ্ধবিরতির জন্যও অনুরোধ অনুরোধ করেন। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2-1 গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। সান মারিনোর অলিম্পিক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হয় বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি অধ্যায়। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জহুরুল্লাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:44। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আলোচনা। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা। যৌথ সংবাদ সম্মেলনে বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এতিম ও পথ শিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার, বললেন সমাজকল্যাণ মন্ত্রী। ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকান ইউনিয়নের 51,80,00,000 ডলারের যৌথ পরিকল্পনা চালু। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সান মারিনোকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। আজ গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: ওটা জানতো, মগর কি হলতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

0: নমস্কার, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: টাইম চেক, এখন সময় বেলা ১১টা।
1: Retro Reloaded.

সকাল 11টায়। জি হ্যাঁ, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে কিন্তু পিঙ্কি থাকবো আপনাদের সাথে, পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা বলবো। আর আজকে সকাল থেকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেটা হচ্ছে যদি আপনার সময়কে পিছিয়ে দিতে পারতেন বা সময় আপনাদের সময়টাকে পিছিয়ে নেওয়া যেত, তাহলে আপনারা কোন শতকে চলে যেতেন, সেটা 70 নাকি 80 না 90 শতক, সেটা আমাকে একটু জানান তো কমেন্ট করে বা টেক্সট মেসেজ করে 01841904904 এই নাম্বারটিতে, হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। ওকে, আর facebook.com/ilovethakafm পেজ তো আছেই, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করেও আমাকে জানাতে পারেন। হ্যাঁ, চট জলদি লিখে ফেলুন। আর সুন্দর সুন্দর গান রেখেছি আপনাদের জন্য, পুরনো সেই হারানো দিনের গানগুলো, উফ এই গানগুলো শুনলে আমার মনটা একদম খুশি হয়ে যায় এবং আমার কাছে মনে হচ্ছে সারাটা দিনটাই ভালো যাবে ইনশাল্লাহ। তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন, কে কি করছেন, কোথায় আছেন, কোথা থেকে শুনছেন, অবশ্যই আমাকে জানাবেন এবং সেখানকার ওয়েদারের কি অবস্থা সেটাও আমাকে জানাবেন। আর এই মুহূর্তে আমাকে শুনতে শুনতে কি করছেন সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? আর ওই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিবেন। ওকে, আর কথা না বাড়িয়ে আগে চলে যাই গানে। হ্যাঁ, যে গানটা আমি এখন প্লে করতে যাচ্ছি সেটা আমি একটু কনফিউজড, কিন্তু তারপরও এই গানটা, মানে দুটো গান নিয়ে আমি একটু কনফিউজড। হ্যাঁ, একটা হচ্ছে জানি না সে হৃদয়, এটা হচ্ছে সাবিনা ইয়াসমিন, আর একটা হচ্ছে একদিন স্বপ্নের দিন নচিকাতা। তো কোনটা বাজাবো? আচ্ছা, দুটোই বাজাবো, বাট আগে হচ্ছে একদিন স্বপ্নের দিন এই গানটা বাজিয়ে নিচ্ছি, এরপরে কিছুক্ষণ পরে জানি না সে হৃদয়, ঠিক আছে? তো এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এলাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। রিলোডেড চলছে, পিঙ্কি আছি আপনাদের সাথে, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। তো জানতে চেয়েছিলাম যদি আপনাদের সুযোগ পেতেন আপনারা কোন দশকে ফিরে যেতেন, তাই তো? আমি যদি পারতাম তাহলে আমি 90 শতকে ফিরে যেতাম। 90 শতক, আমি তো 90s কিড, তো এর জন্যই আমার কাছে 90 শতকটা খুবই ভালো লাগে। 80 শতক তো দেখিনি, জানি না, তো 90 শতকে আসলে আমি চাইতাম যে ফিরে যেতে সেই সময়টায়। মানে খুব আমার খুব মজা লাগতো, মানে এখন মনে পড়লে খুব মজা লাগে। সেই দিনগুলো কেমন জানি ছিল, অন্যরকম একটা ভাইব ছিল, এবং সবাই মিলে কি বলে কাজিনরা সবাই মিলে আড্ডা দিতাম, ফ্রেন্ডসরা সবাই মিলে খেলতাম। এখন তো সবাই দূরে দূরে ফেসবুকে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো একটা কথা হাই হ্যালো বাই বাই এরকম হচ্ছে, কিন্তু তখন সবাই মিলে বসে যে আড্ডাটা, হাতে কোনো মুঠোফোন থাকতো না, শুধু আড্ডার মধ্যেই থাকতাম আমরা, সময় দিতাম সবাইকে, আর মাঝে মাঝে আমরা হচ্ছে কারেন্ট চলে গেলে লুকোচুরি খেলতাম। এই ব্যাপারগুলো খুব মিস করি, মানে 90 শতকের সেই পুরো ব্যাপারটা আমার আমার খুব মনে পড়ে, এবং 2000-এর কিছু পরেরটাও মনে পড়ে, লাইক 2005-10 এগুলো আমার খুব মনে পড়ে। যদি পারতাম সেই কাজটাই করতাম আসলে। যাই হোক, সময় তো আসলে কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়, কিন্তু এই যে স্মৃতিগুলোই আসলে রয়ে যায়, এবং এই স্মৃতিগুলো মনে করে করে মুখে একটাই যে হাসি চলে আসে, এবং সেই হাসিটাই রয়ে যায় সব সময়ের জন্য। মানব যুক্ত হয়ে আছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আফরিন লিপি লিখেছেন 90-এর দশক। ওকে, 90 দশকেই যে আমার মতো মিলে গিয়েছেন আফরিন, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন লিখেছেন জাকারিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া আশিফা লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে, শুভ সকাল। শুভ সকাল। হাই স্কুলের এক স্যার আমাকে বলেছে, সিয়াম তুমি তো দিন দিন কালো হয়ে যাচ্ছ। আমি বললাম, সূর্য মামা তো সারাক্ষণই আলো দেয় আমাদের মারার জন্য। সিয়াম, ভালো কথা, আসলে সূর্য মামা আমাদেরকে বেশি হচ্ছে মায়া করে, এই জন্যই আর কি এমন হয়ে যায়, গত কয়েকদিন ধরে হয়েছে, সামনে আরো হবে, আর বৃষ্টি আসলে তার কথাই নেই। আচ্ছা, সাইম লিখেছেন, আপু সকালে নাস্তা করেছেন? হাবিব ওয়াহিদের বেনি খুলে গানটা প্লে করেন। হাবিব ওয়াহিদের অন্য গানটা প্লে করতে পারবো, পুরনো গানটা বেনি খুলে করতে পারছি না যেহেতু এটা নতুন গান। আর হ্যাঁ, সকালে নাস্তা কয়টা বাজে, লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, সকালে নাস্তা করবো না, কি যে বলেন। ওকে, আমি খুব পছন্দ করি এই চ্যানেলটা, কিন্তু কখনো মেসেজ করা হয়নি, আজ প্রথম মেসেজ করলাম। শুক্রবার শনিবার দুই দিনই অফ ডে তে এই চ্যানেলটা শুনি। ভালোবাসা অবিরাম আপু, আছি খুলনা থেকে, আফরিন লিপি। থ্যাংক ইউ সো মাচ আফরিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাকারিয়া লিখেছেন 90-এর দশক, বাহ, সেই এত পছন্দের পছন্দের গান শোনান আপনারা আপু, ছুটির দিনটাই ভালো হয়ে গেল। ওফ লিপি আপু, আপনাকে অনেক ধন্যবাদ আপনি সাথে আছেন। শিহাব হাসান লিখেছেন, জেনজি কি করেছে? আচ্ছা, সোনার ময়না পাখিটা গানটা প্লে করা যাবে, দেখছি গান শোনাবেন, গান শোনাবো কোনটা বুঝিনি। পাওয়ার সময় হতে না হতে যাওয়ার সময় হয়ে গেল, শিল্পী কুমার শানুর, দেখছি। ইয়াসিন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, আজকে সিয়াম, ইয়াসিন, আরাফাত, তারপর সাইম, এই নামগুলো মানে এই মেসেজ, মানে এই নামের সবাই মেসেজ করছে বেশি। ধানমন্ডি থেকে লিখেছেন সিয়াম, কেমন আছেন আপু? আলো আলো চাঁদের আলো খুঁজে পাবো না, এই গানটা তাহসানের, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো। আচ্ছা, ওকে আপু,
যুক্ত হয়ে আছি আপনাদের সাথে। ধন্যবাদ আরাফাত ইয়াসিন আহমেদ আরাফাত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি আর কে কে আছেন। সাবরিনা লিখেছেন, কেমন আছো আপু, তোমাকে শুনে খুবই ভালো লাগছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আচ্ছা কে এটা, রুবেল, রুবেল লিখেছেন, আপু আমার তো সেই নব্বই দশকে ফিরে যেতে ইচ্ছে করছে, এবং সেই সময়টা আসলে কোনোটার সাথেই তুলনা হয় না। একদম একদম, এই যে মিলে গেল, তার মানে আপনিও নাইনটিস কিড না? মানে আমরা নাইনটিস কিডরা আসলে সেই নাইনটিস এর সময়টাকে অনেক বেশি মিস করি, এবং আমার আমার তো খুবই মানে যখনই আমি ওই সময়টাকে মনে করি তখনই আমার খুবই ভালো লাগে, মানে আমার সেই সময়টাতে পৌঁছে যায়। শারমিন আক্তার যুক্ত হয়ে আছেন, আপু আমি নব্বই শতকেই জন্ম, কিন্তু আমি আশির দশকে, দশক শতক শতক বলছি কেন বারবার, আমি আশি দশকে ফিরে যেতে চাই, কারণ ওই সময়টা কি হতো আমি একটু দেখতে চাইতাম। হ্যাঁ আসলে ঠিক বলেছেন, একটা ভালো কথা বলেছেন। তো আশি শতক আমরা তো দেখিনি, জানিও না, সো ওই সময়টা তো নিশ্চয়ই আরো অন্যরকম থাকতো না, আরো মানে খুব সহজ থাকতো সবকিছু। একটা ভালো কথা বলেছেন, আমি আসলে আমরা আমাদের মা খালা তারপর বাবা নানি ওনাদের কাছ থেকে আসলে আমরা শুনি যে ওই সময়টা কেমন ছিল, কখনো দেখা হয়নি, কিন্তু এই কথাটা ভালো বলেছেন আপনি। আপনার কথা শুনে আমার খুব মনে হচ্ছে এখন আসলে আশির দশকে চলে যাই, বা সত্তর দশকে চলে যাই, না সত্তর দশকে, না না বাবা যাবো না, আশির দশক, ওকে ফাইন। যাই হোক, যারা যারা লিখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি আছে আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ। আপনারা লিখতে থাকুন আপনারা কোন দশকে ফিরে যেতে চান, লিখতে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন। তাছাড়া facebook.com/ILoveDhakaFM পেজে একটি পোস্ট দেওয়া আছে, সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে আমার সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সো চটজলদি লিখতে থাকুন। আর পিঙ্কি চলে যায় গানে, গান তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এনজয়।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লিসনার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি আছে আপনাদের সাথে, সময়টা নিশ্চয়ই ভালো কাটছে। রেট্রো রিলোডেড নিয়ে আছে পিঙ্কি, আপনারা যুক্ত হয়ে আছেন ঢাকা FM 90.4 এ। জি হ্যাঁ, 90.4 এ তো পিঙ্কি আছি, পুরনো হারানো দিনের গানগুলো নিয়ে আছি, সেই সময়কার কথাও আছে আমাদের সাথে যুক্ত হয়ে, এবং আমরা সেই সময়টাতে ফিরে যাচ্ছি এই গানগুলোর মধ্যে দিয়ে, তাই না? তো বলেন তো কোন দশকে আপনারা ফিরে যেতে চান, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে যে আপনারা কোন দশকে ফিরে যেতে চান। ওডেড নিয়ে আছে পিঙ্কি।

সেটাই, আসলে সবগুলো যদি ঘুরে দেখে আসতে পারতাম খুবই ভালো লাগতো, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা এখন এসএমএস কমেন্টস পড়ব। আচ্ছা ভালো কথা, আপনারা কি আমাদের রিল দেখেন? আমরা যে ফেসবুকে কত মজার মজার রিলগুলো প্লে করে বলছি, মজার মজার রিলগুলো আপনাদের জন্য করে থাকি, সেই রিলগুলো কি আপনারা দেখেন? এবং সেগুলো বেশি বেশি করে কমেন্ট করতে হবে যারা হচ্ছে দেখে থাকেন, এবং আমাদের কার ক্যারেক্টার আপনাদের খুব ভালো লাগে সেটাও জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আব্দুল লতিফ যুক্ত হয়ে আছেন, জুয়েল বিডি যুক্ত হয়ে আছেন, পিঙ্কি আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে হেই আছি। ধন্যবাদ আব্দুল লতিফ আছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজহারুল ইসলাম যুক্ত হয়ে গেছেন প্রতিবারের মতো সিলেটে। ভাইয়া বলেন তো সিলেটে কি অবস্থা ওয়েদারের, বৃষ্টি হচ্ছে নাকি? এখানে বনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু এই যে একটু রোদ একটু বৃষ্টি এরকম আর কি, মন খারাপ ওয়েদারের। ইয়াসিন আহমেদ যুক্ত হয়ে আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া কে আছেন, লিপি আপু তো যুক্ত হয়ে আছেনই। সাইমা লিখেছেন, আপু তোমাকে শুনছি খুবই ভালো লাগছে। আপু আমার 90 দশকে ফিরে যেতে খুব ইচ্ছে করছে এবং সেই সময়টার কথা আমার খুব মনে পড়ে, তাই না? 90 শতকটা আসলে আমাদের 90s kids-দের জন্য একটা ইমোশন। আমার মানে আমি যখন চিন্তা করি যে ওই সময়টায় আমি কি কি করতাম যেটা এখন করছি, হ্যাঁ এখন অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছি আমরা, আমাদের এক চুটকির মধ্যেই আমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বলেন, এগুলো অনেক বেশি আপডেটেড হয়ে গিয়েছে। কিন্তু তারই মাঝে সেই পুরনো সময়গুলো তো আসলে শেষ, মানে মিস করা যায়, মানে মিস করি আমরা আর কি, মিস করা যায়, সেই পুরনো সময়গুলোর কথাগুলো মনে পড়ে। এবং সেই সময়ে আসলে মানে যদি ওই সেই সময়কার কথা আড্ডা বা কোনো কিছু কথা চিন্তা করি আমরা, আমরা কিন্তু সেই মানে শেষ হবে না, সেই সময়টার কথা বলা শেষ হবে না। এরকম আপনাদের যদি কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন, যেটা করতে হবে 0841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে জানাতে হবে। তাছাড়া facebook.com/ILOVETHAKFM পেজে একটি পোস্টে আছে, সেখানেও কমেন্ট করে কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আকলিমা লিখেছেন, আপু আমি 80 শতক কে ফিরে যেতে চাই ওই আপুর মতো, আমারও দেখতে ইচ্ছে করে 80 দশক আসলে কি হয়েছে, 80 দশকে আসলে কি হতো, রাইট? এত দাম জিনিসপত্র বেড়েছে, আমার খালি একটাই মনে পড়ে, তখন কত মানে 1 টাকা দিয়ে আমরা 4টা হচ্ছে চকলেট পেতাম না, 1 টাকারও ভাগ ছিল সেই সময়টাতে। সেই সময়টার কয়েন কি আপনাদের কাছে আছে? সেই 80-90 দশকের সময়ের কয়েনগুলো যেগুলো 1 টাকা দিয়ে 4টা আমরা হচ্ছে চকলেট পেতাম এবং 1 টাকা দিলে সেটাকে 4 ভাগ করতে পারত, সেইগুলো খুব মজা না? যাই হোক, পিঙ্কি তো আছি আপনাদের সাথে, এই নস্টালজিয়া কথা বলতে বলতে থাকবো। আপনারা যারা যারা আমার সাথে আছেন লিখতে থাকুন। চলে যাই এখন এই মুহূর্তে গানে, সুন্দর একটি গান প্লে করছি, আমার পছন্দের একটি গান, যে গানটা আমি সবসময় বলে থাকি, সো এনজয়।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
5: চাগরম
6: বাইজা বুঝা মগর কি গুনতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
7: দিল দিয়া ফিল করেন 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 পিঙ্কি আছে আপনাদের সাথে রেট্রো রিলোড নিয়েছি। হ্যাঁ, দেখতে দেখতে আইটা ঘন্টা শেষ হয়ে গেল, আমি ফিরছি পরে ঘন্টা, আপনারা কোথাও যাবেন না, ফিরে এসে আপনাদের এসএমএস কমেন্টস এন্ড হোয়াটসঅ্যাপ নিয়ে নিচ্ছি। টিল দ্যান স্টে টিউন অ্যান্ড কিপ লিসনিং।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4
2: Retro Reloaded.
3: Retro Reloaded. Retro Reloaded.

স্বাগত জানাচ্ছি আর এটাই হচ্ছে আমার এই আয়োজনের শেষের ঘন্টা। তো কারা কারা আছেন, কি করছেন, কেমন লাগছে গানগুলো আর সেই পুরনো হারানো দিনের গানগুলো জানতে চেয়েছিলাম। এবং আর কি জানি বলে আশির দশক এবং হচ্ছে নব্বই দশক বা সত্তর দশকে চাইলে কোন দশকে আপনারা ফিরে যেতে পারতেন এবং সেই দশকে আপনি কি দেখতে চাইতেন জানতে চেয়েছিলাম। বাট কে কে জানিয়েছে একটু দেখে নেই। কে জানি, এটা ফাতেমা লিখেছেন, আপু তোমাকে শুনছি খুবই ভালো লাগছে, তোমার জন্য আমার অনেক অনেক শুভকামনা এত সুন্দর সুন্দর গান প্লে করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আর হচ্ছে ঢাকা ফেমের সাথে থাকার জন্য, পিঙ্কির সাথে থাকার জন্য। ওকে ওকে, সাইমা রাইট, সাইমা লিখেছেন, আপু আমার তো নব্বই দশকে ফিরে যেতে খুবই ইচ্ছে করছে তোমার কথা শুনে এবং গানগুলো শুনে। আজকে বসে বসে চিন্তা করছিলাম যে আসলে কি কি আমরা পেয়েছি এবং কি কি আমরা এখন মিস করছি। এটা ঠিক যে আসলে ওই সময়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু মানে এখন চিন্তা করলে ওটা খুব স্মৃতি মনে পড়ে যায় এবং তার জন্য আর

তারপরে ওই সময়টাকে আসলে মিস করা হয় আর কি, তাই না? আর তখনকার যদি গানের কথা বলি, তখনকার গানগুলো আসলে ডিফারেন্ট ছিল, তখনকার সময়টা ডিফারেন্ট ছিল, এবং আমরা গান শুনতাম হচ্ছে বসে বসে ক্যাসেট টেক বা ওয়াকম্যানের কথা কার কার মনে আছে? ওয়াকম্যান, আপনার ওয়াকম্যানে কে কে গান শুনেছেন, ওয়াকম্যানের কথা আমাকে জানাতে পারবেন? তখন তো শুধুমাত্র একটাই রেডিও ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার ছাড়া আমরা আর কোনো রেডিও শুনতে পারতাম না। এখন অনেকগুলো চ্যানেল চলে এসেছে, তার মধ্যে ঢাকা এফএম 90.4 তো আছেই, তাই না? আর টেলিভিশন চ্যানেলও তো এখন অনেকগুলো চলে এসেছে। তখন ছিল বিটিভি, একটা সময় হচ্ছে বিটিভিটা অন হতো এবং আমরা সেই সময়ের জন্য বসে থাকতাম। তখন সেখানে নাটক হতো, ম্যাগাজিন অনুষ্ঠানগুলো হতো, তারপরে হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য যে অপেক্ষা করতাম বাবারে বাবা, তার মধ্যে আরেকটা জিনিস ছিল হচ্ছে মিনা কার্টুন। ও মাই গড, যখন বাঁচত না আমি বাবা মায়ের সন্তান, এই ফিলিংসটা অন্যরকম ছিল। সেই সময়টা আসলে অন্যরকম দিয়ে ছিল, তাই না? আর তখন তো আসলে আমাদের যে সিনেমা বলেন, তারপরে হচ্ছে টিভিতে অনুষ্ঠান বলেন, বসে থাকতো কখন একটা বাংলা সিনেমা দেখাবে, সবাই মিলে বসে পড়বো। বিশেষ করে আমার যতদূর মনে পড়ে, শুক্রবার, প্রতি শুক্রবারে একটা বাংলা সিনেমা দেখাতো এবং সেই বাংলা সিনেমার জন্য বসে থাকতাম, এক এক শুক্রবারে এক এক বাংলা সিনেমা, এবং যে সবাই মিলে একসাথে বসে দেখা, শুক্রবারের সময়টা কাটানো, কারণ শুক্রবার ছুটির দিন ছিল, স্কুল বন্ধ থাকতো, তো একটু ঘুম থেকে দেরি করে উঠা, যেটা এখনো হয় আমাদের, শুক্রবারে ঘুম থেকে দেরি করে উঠা হয় না। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ফোন, এখন তো মুঠোফোন চলে এসেছে হাতের মধ্যে, কিন্তু তখন ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে ফোনটা আমি যেটা পেয়েছি আর কি, যে নাম্বারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করা, এরপর আস্তে করে ডিজিটাল আসছে, ডিজিটালে জাস্ট প্রেস করে করে করা, তো আমি আসলে দুটোই দেখেছি। কিন্তু আরেকটা ছিল না যে কানের মধ্যে দিয়ে মুখের মধ্যে একটা ধরে কথা বলার একটা ফোন ছিল, ওটা আমি পাইনি। ওইটা আই গেস 80-এর দশকে ছিল, আমি আমার যদি মনে পড়ে আর কি, হয়তোবা। আর তার মধ্যে তো টাইপরাইটার ছিলই, টাইপরাইটার, আর এখন তো সবকিছু, উফ কি বলবো। যাই হোক, সেই সময়টা আসলে অন্যরকমই ছিল, সবকিছু মনে পড়ে যায় না? যাই হোক, চলে যাই আবারও গানে। এত সুন্দর সুন্দর কথা বলছি, পুরো নস্টালজিও হয়ে যাচ্ছি, পুরনো হারানো দিনের কথা বলছি, পুরনো হারানো দিনে গান চলছে, আর সময়টাও বদলে গেছে না, সেই 80-এর দশক, 90-এর দশক, আর এখন তো 2026। এই সময়টাকে আমরা দেখবেন 10 বছর পরে মনে করব, তাই না? ইনশাল্লাহ। যাই হোক, এখন যে গানটা প্লে করছি একদম সময়ের সাথে, কথার সাথে মিলে যাচ্ছে, সেটা হচ্ছে পৃথিবী বদলে গেছে। সো এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: রেট্রো রিলোডেড চলছিল, পিঙ্কি আর ছিলাম আপনাদের সাথে, ছিলাম আর চলছিল, এখন যাওয়ার সময় চলে এসেছে। রেট্রো রিলোডেড একদমই শেষের দিকে, এই শনিবারের জন্য শেষ, আর অল্প কয়েকটা গান আপনারা শুনতে পাবেন। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে সাথে থাকবেন সব সময় রেট্রো রিলোডেড এর। এবং পুরনো হারানো দিনের গানের সাথে পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথায় আমরা একদম সেই সময়টায় চলে যাব। আবারও পরের শনিবার চলে আসবো ঠিক একই টাইমে, সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আর আজকের জন্য তাহলে এখানেই বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় ঢাক FM এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন এবং সব সময় রেট্রো রিলোডেড শুনবেন প্রতি শনিবার ঠিক এগারোটায়। ঠিক আছে, আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চাকা চাকা চাকা চাকা চাকা চাকা চাকা চাকা চাকা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, Ag Station. কবে যাব পাহাড়ে আহারে আহারে
1: আহা পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর আরে লেট মি মু আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে
3: কি রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়
6: হ্যালো
3: হ্যাঁ বলো
6: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
3: আচ্ছা নেটে কল দাও তো
6: আহা এখানে কি হলো
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
6: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
7: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ।

0: পাহাড়ে যাবো কে কইছে
1: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

You're listening to Taka FM 90.4. প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Station Taka FM 90.4. প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM
8: সুপার টিউন্স ওয়ার্ল্ড মিউজিক ইন আফটার হিট।

0: solo.
1: Super Juice. World music. Hey, hey.

0: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: ধুর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
7: সুপার হিট ওয়ার্ল্ড মিউজিক।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Snarka FM 90.4.
1: Super Tunes.
2: World music. Hey.

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।
1: সবার সাথে 90.4
2: Super Tunes. World Music.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
3: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
5: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: Back on Super Q on Chuck FM 90.4.

0: makes me feel alive.
1: Time check. এখন সময় রাত 8টা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন।
2: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দেতো।
2: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল।

ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোড পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। 39টি দেশের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতি স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবং গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জনগণের দ্বার প্রান্তে ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই 3 ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে 1টি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রেস উইংয়ের তথ্যানুসারে সভায় বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনে ডিজাইন করা হবে বলেও জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলা হাজারায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এ ঐকমত অর্জিত হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। আজ সংসদ ভবনের নবম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানী শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোড পরিচালনা করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম, কারণ এই সময়ে বর্ষাকাল শুরু এবং বৃষ্টির পানি বিভিন্ন স্তরে জমে থাকে, আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। আর তাই ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজনন স্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানী সহ সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশ জুড়ে মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
3: প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোন খোসাতে বদ্ধ পানি না থাকে। যারা ছাদের উপরে বাগান করেছেন, টবে যেন পানি না থাকে। বাড়ির ভিতরের যে ড্রেন থাকে, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে।
2: এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
3: যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।
2: অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, ডিএসসিসির নিজস্ব জরিপে 75টি ওয়ার্ডের মধ্যে 28টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।
4: সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, এই টেলিফোন নাম্বার আপনারা টেলিফোন করবেন। এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আমাকে জানাবেন, আমাদের কর্পোরেশনও বিহেভ করবে, জনগণকেও বিহেভ করতে হবে।
2: উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও আজ তিন মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইইবিতে এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
5: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন।
0: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাতের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।
6: এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়, একটা 50-এর নিচে যারা থাকে তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্যস্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে, ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি।
0: এছাড়া আজ রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বাড়ানো সম্ভব। দেশে কৃষি অর্থনীতি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এ খাতে নতুন সম্ভাবনা তুলে ধরতে পারে যা নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আগামীকাল থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: আগামী 2026-27 এবং 27-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। বর্তমানে এই সীমা 3,50,000 টাকা, অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত করমুক্ত আয় সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
9: প্রথমত হল যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে, সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমহ্রাসমান, তো সেই বিবেচনায় ন্যূনতম পূর্বে অব্যাহত ছিল সেই জায়গাটাতে পরিবর্তনটি খুবই প্রয়োজন ছিল।
8: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরের 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
9: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন, তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
8: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। 39টি দেশের নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতিমালা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক জন ম্যাককনেল। গতকাল তার দেওয়া রায়ে 39টি দেশ থেকে আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্বের জন্য আবেদনপত্র গ্রহণের উপর নিষেধাজ্ঞা সম্বলিত এই নীতিমালাটিকে বেআইনি বলে বর্ণনা করা হয়। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1-3 গোলে পিছিয়ে আছে। 4 বছর অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের গ্রামগঞ্জ থেকে নগর মহানগরে। প্রিয় দলের জার্সি, পতাকা আর নানা সাজসজ্জার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ সমর্থন জানাচ্ছেন পছন্দের অন্য দলকে। বিশ্বকাপের উন্মাদনে জমে উঠেছে ব্যবসাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো বাকি কিছুটা সময়, তবে বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। জার্সি, পতাকা আর প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে ফুটবল উৎসবের অপেক্ষায় এখন কোটি সমর্থক। বিশ্বকাপ এলেই বদলে যায় বাজারের চিত্র। রঙিন জার্সিতে সাজে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল। পছন্দের দলের জার্সি কিনে তাতে নিজের নাম আর প্রিয় নম্বর বসিয়ে নিচ্ছেন অনেকেই, যেন মাঠে না থেকেও দলের একজন সদস্য হয়ে ওঠা। ফুটবলের প্রতি প্রথম প্রেম, সমর্থক হয়ে ওঠার ভিত্তিটা যে পরিবার থেকেই শুরু হয় তার প্রমাণ হল বাবার সাথে সন্তানের জার্সি কিনতে যাওয়া। বাবাও হাসি মুখে সন্তানের জার্সির আবদার মেটান।
12: আমার বাচ্চারা, আমি, সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার, সবাই ফুটবল ফ্যান, খুব ক্রেজি ফ্যান।
13: আর পছন্দের টিম আর্জেন্টিনা, যেহেতু মেসি এবং বেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার, লাস্ট বিশ্বকাপ জয়ী, এবারও তার শেষ বিশ্বকাপ, সেই জন্য আসে এখানে।
14: ডাই হার্ড ব্রাজিলিয়ান সাপোর্টার, জার্সি কিনলাম এই কারণে, আসলে জার্সি না কিনলে বিশ্বকাপ বিশ্বকাপ মনে হয়।
11: শুধু কি জার্সি, বিক্রি বেড়েছে বিভিন্ন দেশের পতাকারও। ছোট বড় নানা আকারের পতাকা কিনছেন সমর্থকরা।
15: পতাকা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, হয়তো এখনো মানুষ ওইভাবে ঝুলাইতেছে না আর কি, আর এবার বিশ্বকাপের উন্মাদনাটা আরো বেশি, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করতেছে।
16: আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা ক্রেজ আছে এটা তো অলওয়েজ, তো এটার কারণে আসলে মূলত আমাদের চাপটা এখন একটু বেশি।
11: বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য এক আবেগের নাম, প্রিয় দলের জয় পরাজয় ঘিরে আলোচনা তর্ক আর উচ্ছ্বাস, সেই আবেগ ছুঁয়ে যায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সাইবার ঝুঁকি মোকাবেলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। এবং গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। খবর শেষ হল।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: இல்ல. டாக் எஃப்எம் 90.4.
1: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লেন কিন্তু।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট।
0: সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন।

0: তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: You're listening to Taka FM 90.4.
1: আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

90.4 FM. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে
1: রে? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো, মনে পড়ে কি।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: রাতি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।